পরবর্তী বক্তৃতাটি গাইছন্তি শিল্পী ভিক্ষারী বড়, কণ্ঠরে তাঙ্কর পুরাতন রচনা।

0: हेलो।
1: भाई यार दोनों गोविंद मिश्र कौन सी।
0: अच्छा दोड़ो गोविंदो भाई।
1: सुनेगा सुनेगा कि आप लोग जसपा जिंदा आया
0: अच्छा आपण को अंचल रे
1: आया
0: वर्षा होउछ ना नहीं?
1: वर्षा होती है या इधर हमारे दीदी हाले बहुत जोर वर्षा होती है या
0: अच्छा
1: কালি গোটে আমার সুন্দরগড় রে আমার ঘর খাতে সুন্দরগড় গোটে জায়গা আছে বরগা কইকি সে বরগারে গোটে আমি চণ্ডীপাঠ করছি তো তাঁর ঘরে তো কালি আসিছিল আজি আজি টিকে ঘরে পয়া গোটে পূজাতে আছি তো এটা রিটার্ন হচ্ছে রাস্তায় টিকে আপনার আকারবাণী মনে পড়লা টিকে বাটরে খাড়া হয়ে টিকে ফোন করুছি আও।
0: বহুত বহুত ধন্যবাদ। আপন যেতবেলে রথযাত্রা চলছিল সেইথিরে ভাগ নেইছেন না নাই এ বর্ষ?
1: আয়া সেটি আমি নিচি না ভাবা আয়া আমার আমার গাঁরে আজ্ঞা গোটে রথ মানে সবু তিনি মহাপ্রভু বসাইকি আমি মানে মন্দির রু তাণ্ডব নৌ।
0: আচ্ছা আচ্ছা
1: সেটি আজ গোটে পূজা দিয়ে চলতি আমি বি যাই যাই সে পূজা পাঠ সব করু সব সেটি রু।
0: বহুত বড়িয়া। কুহন্তু তবে কোন শুনেবে আপনার হেলা বারিপদ কার্যক্রম রু?
1: হেলো ধরম করম র একদিন বিজ্ঞা মাটি কামল এরা ছয়ে।

0: এইটি শুনেছ, শুনেছ না শুনু না?
1: ওহো, কাহিকি রাতে পাটি করছ কহিল? কেড়ে সুন্দর নিদটা লাগিছিলা, পাটি করি নিদর মোর ভাঙ্গি দেল। হও কো, কোন হলা কহিল?
0: কোন হলা, প্রথম রু কউচি তম বাপা বংকু গাঁরে ছাড়ি দিও, হলে মো কথা শুনিল নাহি। কহিল কোন না, বাপা বংকু আম পাখরে রাখিবা, কিন্তু এবে এবে রাতি রাতি মো অনিদ্রা হেউচি।
1: কাহিকি রাতে এমন পাটিটা করছ কহিল? আরে তুমি কোন জানিন মো বাপা বংকু কাহিকি মো পাখরে রাখিছিলি? সেতবেলে যদি পাখরে রাখি নথান্তি, বাপা কোন তাঙ্কর জমি বিক্রি করি আমাকে টাকা দেইথান্তে?
2: না আমি আজি এতে সুন্দর ঘর কিনি রইথান্তে।
0: খাস এইতিপাই তো মু আজি পর্যন্ত চুপ রইথিলি, কিন্তু আউ নহে, আজি এই সঙ্গে সঙ্গে এর গোটে ফয়সালা হয়ে যাও, এ ঘরু সেমানে যাবে না মু যাবি।
3: শুনুছ না সাবিত্রী, পুয়া বহু আমার কোন কহুছন্তি?
4: সবু শুনিলি আউ জানিলি মধ্য, সেমানঙ্ক পাই আমি দুইজন আজি অলোড়া হয়ে যাইছে।
3: হেলে সাবিত্রী, সেই পুয়টিকে মনিষ করিবাকো যাই আমি কোন কোন করি নথিলে? পিলাবেলু বড় হেবা পর্যন্ত সবু অলি অর্তলি তার সহিলে, কিন্তু তার প্রতিবদলরে আমাকে আজি মিলিলা কোন? আমি তো কিছু অধিক আশা রাখি নথিলে, খালি যাহা আশা থিলা এই বুড়া বয়সরে সে আমার সাহারা হব।
4: হেলে সেই আশা, সে আশা আজি আমার আশারে রহিগলা।
5: দিগন্তর অস্তমিত সূর্য পরে ভবিষ্যতর পিঢ়িকে উজ্জ্বল দিগদর্শনর আলোকরে আলোকিত করুথিবা এই পিতামাতা আজ অশ্রুভিজা নয়নরে অতীতর গর্ভকে মন্থন করে সাউন্টুছন্তি সেমানঙ্কর হজিলা দিনর স্মৃতি।
3: তুমি কান্দুছ সাবিত্রী? হ্যাঁ, কান্দিবনি তো কোন করে পারিব? সেদিন সেই পুয়টিকে শুয়াই পকাইবাকে যাই তুমি কেতে কেতে রাতে অনিদ্রা হয়েছ, আজি বি সেই পুয়কে শুয়াই পকাইবাকে যাই আমি এই বারণ্ডারে অনিদ্রা রহবা। সেদিন আউ আজি ভিতরে সবু সমান, কেবল ফরক হেউছে এতিকি সেদিন তুমি হসি হসি অনিদ্রা রহুথিল, আউ আজি অশ্রুভিজা নয়নরে। সেদিন থিলা তোমার যৌবন অবস্থা, শক্তি থিলা, সামর্থ্য থিলা, হেলে আজি তুমি পরিণত বয়সর জনে অসহায় বৃদ্ধা।
4: এথিরে কেবল মু নথিলি, তুমি মধ্য সামিল থিলো। সেদিন সেদিন পুয়টিকে নেই তোম মন ভিতরে যে উচ্ছ্বাস থিলা সেগুড়ি ব্যক্ত করুথিলো তুমি মো আগরে, হেলে হেলে আজি সেসবু অব্যক্ত উচ্ছ্বাস ভাবে সুপ্ত হয়ে যাইছে তম হৃদয় তলরে।
3: না না, কান্দনা সাবিত্রী, কান্দনা।

এবং গঞ্জামর বিভিন্ন শিক্ষানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সরকারি কার্যক্রমে যোগদেবে। গস্তর প্রথম দিনে রাষ্ট্রপতি কটকস্থিত জগদ্গুরু কৃপাল বিশ্ববিদ্যালয় উদ্ঘাটন করবে। মঙ্গলবার দিন রাষ্ট্রপতি গঞ্জাম জেলার তপ্তপাণি নিকটে থাকা মা কন্ধুনী দেবী মন্দিরে পূজার্চনা করবে। রাষ্ট্রপতি গস্তক দৃষ্টি রাখি ব্যাপক সুরক্ষা ব্যবস্থা সহ ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে পদক্ষেপ মান গ্রহণ করা যাইছে। নয়াদিল্লিস্থিত রাষ্ট্রপতি ভবন ফোরকোটঠারে আজ পিবিজি সোলজরাথন কার্যক্রম শুভারম্ভ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পতাকা দেখাই এর শুভারম্ভ করেছেন। কার্যক্রমে মুখ্য পরিচালক মিজোরামর রাজ্যপাল জেনারেল ভিকে সিং উপস্থিত থিলে। সামাজিক গণমাধ্যম পোস্টরে এ সম্পর্কে সূচনা দিয়ে রাষ্ট্রপতি কহিছেন, এই কার্যক্রম সাধারণ জনতা এবং সশক্ত বাহিনী মধ্যে সম্পর্ক অধিক সুদৃঢ় করিব। সৈনিকঙ্ক পাই দৌড় এবং সৈনিকঙ্ক সহ দৌড় দৃষ্টিকোণ আধারে এই কার্যক্রমর আয়োজন করা যাইছে। প্রকৃত হিরো ভারতর সশস্ত্র বাহিনীকে সমর্থন করা প্রসঙ্গ আধারে এই কার্যক্রম মাধ্যমে দেশের সৈনিকঙ্কর উৎসর্গীকৃত সেবা, সাহস এবং সর্বোচ্চ বলিদানকে সম্মান প্রদর্শন করা যাচ্ছে। আপনার সম্বাদ শুনছেন আকাশবাণী। কেন্দ্র যুব ব্যাপার ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য আজ নয়াদিল্লিঠারে সন্ডেজন সাইকেল অভিযানের 84তম সংস্করণে অংশগ্রহণ করেছেন। এই কার্যক্রম নয়াদিল্লিস্থিত জওয়াহরলাল নেহরু স্টাডিয়ামে আয়োজিত হচ্ছে। এই কার্যক্রমে ছাত্রছাত্রী, স্বাস্থ্য প্রতি সচেতন নাগরিক, সাইকেল চালক, এনসিসি ক্যাডেটস এবং বিভিন্ন পরিবার সদস্য মানে অংশগ্রহণ করেছেন। এই অভিযান নিশামুক্ত ভারতের এক পদক্ষেপ হব। সামাজিক গণমাধ্যম পোস্ট জরিয়ে ডক্টর মাণ্ডব্য কহিছেন, এই কার্যক্রম আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে উৎসর্গীকৃত হওয়া সহ নাগরিক মানে দেশকে নিশামুক্ত করিবার সংকল্প নেবে। দেশের গত মাসে কয়লা উৎপাদন পূর্ববর্ষ তুলনায় 7.51% বৃদ্ধি পাইছে। কয়লা মন্ত্রণালয় দেওয়া সূচনা অনুযায়ী গত মাসে দেশের সামগ্রিক কয়লা উৎপাদন 69.75 মিলিয়ন টন পৌঁছিছে। চলিত আর্থিক বর্ষর গত মাস শেষ সুদ্ধা কয়লা উৎপাদন 302.24 নিউত টন হয়েবে। কয়লা রপ্তানি 354.7 নিউত টন পৌঁছিছে। কয়লা রপ্তানি গত বর্ষ জুলাই মাস তুলনায় 17.34% বৃদ্ধি পাই মন্ত্রণালয় কয়েছে। ভারতীয় ভিসা পাই আবেদন করুথবা চীন নাগরিকঙ্ক ক্ষেত্রে আবশ্যক কাগজপত্র প্রস্তুতি আসন্ত সপ্তাহর অধিক সরল হব। চীনে অবস্থাপিত ভারতর রাষ্ট্রদূত বিক্রম দুরাইস্বামী এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছন্তি, এহাদ্বারা চীন নাগরিকঙ্ক ভারতকু যাত্রা অধিক সুগম হইপারিব। বেজিং স্থিত ভারতীয় দূতাবাসঠারে গত শুক্রবার আয়োজিত প্রথম ওপন হাউস কার্যক্রমে যোগদেই শ্রী দুরাইস্বামী কহিছন্তি, দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করিবা লক্ষ্য নেই এই পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। দ্বিপাক্ষিক সাংস্কৃতিক কার্যক্রমকে এহা অধিক সশক্ত করিবা সহ কনসুলার সেবারে উন্নতি আসিব বলে শ্রী দুরাইস্বামী কহিছন্তি। অনলাইন মাধ্যমে ভারত বিরোধী প্রসঙ্গকে নিয়ে শ্রী দুরাইস্বামী উদ্বেগ প্রকাশ করেছন্তি। চীন সরকার এক্ষেত্রে বিহিত পদক্ষেপ গ্রহণ করবে বলে সে আশা ব্যক্ত করেছন্তি। হস্ততন্ত হাকাথন 2.0 দ্বিতীয় সংস্করণে আইআইটি দিল্লিরে সমাপ্ত হয়েছে। বয়ন মন্ত্রণালয় সহযোগে আয়োজিত এই হাকাথনর মূল লক্ষ্য হচ্ছে হস্ততন্ত ক্ষেত্রকে মজবুত করা। প্রযুক্তি বিদ্যা উপযোগ, ডিজাইন প্রস্তুতি, উদ্যোগিতা এবং নিরন্তর সমাধানর মার্গ উন্মুক্ত করিবার এই কার্যক্রম এক মঞ্চ প্রদান করেছে। হাকাথনলে 2500রু অধিক লোক অংশগ্রহণ করে দেশের হস্ততন্ত ক্ষেত্র পাই প্রযুক্তি বিদ্যা চালিত সমাধানর বিকাশ লক্ষ্য নেই শ্রেষ্ঠ 100টি তালিকাভুক্ত দলক প্রতিনিধিত্ব করুথবা 280 জন মধ্যে এতে উৎকর্ষ প্রতিপাদন নেই তালিকাভুক্ত করা যাইছে। জাপানর কুমামোটু প্রিফেকচরে গত সপ্তাহে হয়েথিবা ভূকম্পরে মৃত্যু সংখ্যা 38 বৃদ্ধি পাইছে। সেটাকার বিপর্যয় মোকাবিলা মুখ্যালয়ঠারে আয়োজিত বৈঠকরু এই সূচনা মিলিছে। তবে ভূকম্প যোগু সেমানকর মৃত্যু হয়েথিবা সংক্রান্ত তথ্য সুনিশ্চিত করিবা নেই তদন্ত জারি রয়েছে। গত সপ্তাহে সেঠারে 7.1 তীব্রতার ভূকম্প হয়েছিলা। প্রভাবিত অঞ্চলের এবে মধ্যে উদ্ধার এবং যাঞ্চ কার্য জারি রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ দেওয়া সূচনা অনুযায়ী 406টি আশ্রয়স্থলীরে 9400রু অধিক লোক অবস্থান করুছন্তি। অত্যাবশ্যক সেবা যোগানকু সুনিশ্চিত করিবা নেই প্রয়াস জারি রহিতিবা কর্তৃপক্ষ কহিছন্তি। তাইপেই ওপন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে আজ মহিলা একক বর্গরে ভারতর তন্ভি শর্মা বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর টাইটল হাসল করিছন্তি। সে তাঙ্কর প্রতিপক্ষ ভিয়েতনামর খেলাড়ি থুই

প্রিয় শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী বারিপদা কেন্দ্র এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে এবং আজ অধিবেশন সহ সত্যব্রত সাহু।